إله إلا الله محمد رسول الله আল্লাহ আল্লাহ ইচে শিরিনস্ত নাম শিরোষকর্মে শবদ জানম তমাম আল্লাহ আল্লাহ ইচে শিরিনস্ত নাম শিরোষকর্মে শবদ জানম।